মিনিট মিটারে কিলোহার্জ 1233-এ শ্রোতারং তিনি বুধবার আর সেপ্টেম্বর মাসনি তিনি 16 তারিখ নিনি হরং কসং সন কসং তো আনি নাসনি ভাড়া পেলে মানে হামু আর এই করসারিও হুকাঙে টানিমু নাং খালি ও অসান আপনি সম্পত্তি বাকম ভাবাই জি জিনিস নাং আপনি ঘুমারনি বাখাওমু সিরজাইত্র এই করসরে বক্তামু প্রেম সেন শ্রোতারং আবার নাথমানামানজ নিনি হরং অনুষ্ঠানী পেলেম করসারিও অনুষ্ঠানতাই কসং তো সুপ্রভা সিমসংজুনি সুমসুকনি হুরাঙিনি সাই দিয়া সিং মিসলা সিং সাইসারি সুক্র আরসুর হদ্রা রঙ্গমজ আপানেন সায়ো নাথেম।

0: নেপোলিয়ন কুসানি হুরঙি সাইহাপরং নাথমনা মানজো আর নাথমনা লবনি শ্রোতারং দামু মৌসুমি ইউ ইয়সরাজ আর অর্পিতা সং খাসুরা পানা তাইয়ারো নাথমনা মানা আপরং গেসে চাই বাউস পূজাইনি চাই বিনয় কুশ আর হেমপ্রভা কুজনি হুরঙে কাটি মাসনি বাউস পূজা সায়ু নাথেম
1: আশ্বিন কাটি মাস আর বৈশাখ মাস এই বছরের দুইটা অকটে কসরং বাউস পূজা রেখা বা পাবুনি পূজা অনুষ্ঠানে তাই সুমনি হুরঙে নাথেমনামা না পারং হেমপ্রভা আর বিনয় কুশানি হুরঙে কাটি মাসনি বাউস পূজা সায়ু নাথেম